0: Guru Hantu.
1: শ্রোতা বন্ধু সবুপরে আমি কহিপার সবু সুখর কারণ আমি সবু দুঃখর কারণ আমি প্রকৃতির দান এ মনীষ জীবন অতুলনীয় কিন্তু যে কথা আমি ভুলে যাচ্ছে বা সেটি অনদেখা করুছে যা ফলের প্রকৃতি আজ আমার নেছে ভয়ঙ্কর প্রতিশোধ বেড়ে বেড়ে বাত্যা মহাবাত্যা মরুড়ির মুখ্য কারণ তো আমি নিজে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা বলে আমি যেতে উন্নতি কলে উন্নতি না আমি কিছুটা তো পছকু ফেরি যাওনি তা

শোনা, বীরশ্রী বীরবর প্রবল পরাক্রমী সম্রাট বজ্রবাঙ্ক আজ্ঞা, দেশর সমস্ত গুরুকুল আশ্রমকু আকাশ ছদা যোজনাকু সফল করিয়া পাই আগামী 11 বর্ষ পর্যন্ত বন্ধ রকাজিব। এনেকি আচার্য ঋষি পুত্র মানে ইটা পথর বহি আকাশ ছদা নির্মাণ করিবে, এ কথাকু অবজ্ঞা কলে শুনি দণ্ড পাইবে।

0: 란서 미쳐도 가봐지 조리 좋아 조리 몸냐 맞다 보선 떠멀 우리 모하 마리 에서 못어 꼬리 뿌너 허스티나 너 거래 에 라저 푸 벌어 라저 어찌 깡타래 에서 모에 사선어로 뻗치시 벌어서 불어나 호일람대
1: তারপরে কি হলা ভাইনা
0: রজ তো জয়ন্তী আসি উপস্থিত হেলা গ্রামে গ্রামে নগ্রে নগ্রে তোপ ফুটা হেলা বসন্ত মলয় বহে হই মন্দ মন্দ খিয়ার হেবাকু রাজা করিলে পছন্দ সেথিপাই উৎসব হেলা আয়োজন ক্ষৌর উৎসব বলি আর দিয়া জীব নাম রাম যে জয় রাম যে জয় রাম যে নবীন সুন্দর শ্যাম যে
2: তাহলে বুঝলো না পালে ভাই এইটা হল সম্রাট বজ্রবাহু ক্ষৌর উৎসব
1: আহে সম্রাট প্রমোদ সারা বর্ষ সারা এমতি উৎসব লাগি রইথিব
2: থরে ভাই আম গাঁরে এমতি রজত জয়ন্তী হেইথিলা কোন কইবি পালিয়া ভাই খালি পাহাড় পাহাড় রসগোলা আসি তো গদা হেইগলা
1: তাহলে তো লোকে পুরা পাহাড় দেখো খাই দেইছিলে
2: আউ সাজ সজা কথা কইবি কোন সখা ফলে পুষ্পে ভরা শস্য
1: জানা যাচ্ছে পদটা কো গীত ভিতর তুমি ঘুষি পকাই দিছে
2: কইলা ওই গীত ঘুষিছি যা যা তোম সাঙ্গরে কি কথাবার্তা হে তুমি মতে থটা করছো
1: আহে থটা ছাড়ো সম্রাট আসিলেনি
2: আসলি হ্যাঁ চল
1: জয় রাজা মহা মহাপাধায় বুদ্ধি জ্ঞান লাবণ্য পরিপূর্ণ ত্রিভঙ্গী থাম সত্র শ্রী না সিন্ধু শ্রী শ্রী শ্রী শহে আঠ শ্রী বজ্রবাহুঙ্কর জয়
2: জয়

0: ব্রহ্মদত্ত এই অন্ধারী শাসন ভাঙ্গি দেবে।
1: অমাত্য ব্রহ্মদত্ত
0: আপন নির্বোধ সম্রাট, আপন স্বার্থপর
1: সম্রাট,
0: আজি মু এখানে সহি দেবা পাই আসিছি সম্রাট। চিৎকার করে তুমি বিপ্লবর ধরেকু ভং করি পারিব নাহি।
1: ব্রহ্মদত্তকু সরি দিও, ব্রহ্মদত্তকু সরি দিও,
0: সরি। কেতে দিন কেতে দিন কেতে জন মাত্যঙ্কু ফুড়ি দেই এ রাজ্য শাসিত হব সম্রাট। আপনক আদেশরে হস্তিনাপুর সাম্রাজ্যে জনতাঙ্ক হৃদয়কু কাটি দিয়া যাইছে, সমস্ত বুদ্ধি বিক্রয় করি দিয়া যাইছে। গুরুকুল আশ্রম আচার্য মানে ইটা পথর বহুচন্দ
1: তাহার ইচ্ছা
0: না, গোটায় নর বিষ্ণু ইচ্ছারে কোটি কোটি জনতার ভাগ্য নিয়ন্ত্রিত হই পারে না। মু আজি আপনার ক্ষমতার মূর্তিকা বান্ধকু ভাঙ্গি দেবে।
2: এই মো আখিয়া করি এতে বড় ক্ষমতার ভাণ্ডটি ভাঙ্গি গলা। ও কি যন্ত্রণা, কি যন্ত্রণা
0: সম্রাট! এ অন্ধারী শাসনর রাতি পাহি আসুছে, এ দেশর কোটি কোটি জনতা আগেই আসুচন্তি হস্তিনার সিংহ দ্বার আড়কু। এ অর্কলি ভাঙ্গি যিব লোহ কবাট, ভাঙ্গি যিব এই স্বার্থন্যাসে রাজ আভিজাত্য। আসন্তু, বর্তমান বি সময় আছে, ওলাই আসন্তু সে সিংহাসনরু।
2: ব্রহ্মদত্ত, মো তোমকু পাঞ্চ সহস্র হস্তি অশ্ব দেবী, গ্রামধার দেবী, গবাদি পশু দেবী, চারণভূমি দেবী, সুবর্ণ মোহর দেবী, পুরস্কার দেবী, সম্মানবদ্ধ দেবী। এই আন্দোলন, এই আন্দোলন বন্ধ কর ব্রহ্মদত্ত।
0: না, মু কিছু চাহে না, মো স্বার্থ পাই মু অর্থ সম্মান পুরস্কার কিছু চাহে না। মোর আখি খোলি যাইছে সম্রাট, মু চাহে স্বেচ্ছাচারী শাসনর মৃত্যু, এ ফকিরা পটুয়ার জয় হেউ।
2: ঠিক আছে, মো মৃত্যু লোককে গমন করিবি।
0: শীঘ্র যাতো, শীঘ্র, বর্তমান বি সময় আছে সম্রাট। হৃদয় ও বুদ্ধি শেষ হয়েগলা পরে এ রাজ্যরে আউ কেহি মনুষ্য নাহান্তি, সমস্তে সমস্তে পশু। রাজধানীর রাস্তা এক জঙ্গল, সেটি সিংহ, ব্যাঘ্র, গয়ড় ও সর্প মানে অছন্তি। এই দেখ, এই দেখ সম্রাট, সুবর্ণ প্রাসাদ আড়কু মারি আসছন্তি সেমানে, তোমাকে টেক টেক করে চিড়ি পকাইবে। ক্ষুধার্থ পশু মানক পাই তুমি হেব রাতি শেষর আহার, তোম দেহরে অনেক চর্বি আছে।
2: ব্রহ্মদত্ত,
0: এ রাজগাদি ছাড়ি দিও সম্রাট, আদেশ দিও যে তুমি মৃত। আসো, ওলাই আসো সিংহাসন ছাড়ি, দিও আদেশ দিও।
2: দৌছি, অপেক্ষা কর, অপেক্ষা কর। আমি রাজা বজ্রবাহু এতদ্বারা ঘোষণা করুছু যে আজ রাত্রির শেষ প্রহরে নিজকে হস্তিনার সবুঠার ঘৃণ্য পাপী হিসাবরে অভিযুক্ত করু। আগামী সকালর সূর্যোদয় পূর্বরু বিশ্বেশ্বর পুষ্করিণীরে স্নান সমাপন করে হস্তিনানগর রাজদাণ্ডরে ভ্রমণ করিবু, এবং রাজধানীর সবুঠার জনাকীর্ণ ছক উপরে কোটি কোটি ভূমুক্ষ জনতাঙ্ক আগরে সুড়িদণ্ড পাইবু।
3: মো সিংহাসন চাহে না সম্রাট, মু চাহে মনীষ শাসকর অস্বীকার হয়ে অনাহারে নমর। এ তরবারি মোর আউ দরকার নাই সম্রাট, তাকু তাকু মু আপনক মস্তকর খোলা হয়েছিবা এই মুকুট পাখারে রখি দৌছে। এই দেখ সম্রাট, পূর্বদিক রক্তিম সকালর আলোক সিন্দুর হয়ে ফাটি পড়ুছে। সতে যেমিতি এক নূতন সৃষ্টির এক নূতন সূর্যোদয়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? হলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মেশিনে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
4: বদলাও বদলাও অভ্যাস বদলাও, এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? হলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? হলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: অবলা গীতরে শিল্পী গোপালকৃষ্ণ সাহু পরবর্তী ভজন গাইছেন কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্রঙ্କ ରଚନାରୁ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অবলা গীতরে শেষের শিল্পী গোপালকৃষ্ণ সাহু, আধুনিক গীত গাইছেন কুলমণি দাসঙ্କ ରଚନାରୁ।

কৃষি সংসারে রাতে 7:30 আজ আলোচনার বিষয় রয়েছে ব্যবসায়িক ভিত্তির সয়াবিন চাষ। এ সম্পর্কে আলোচনা করবে ডাক্তার সুভাষ চন্দ্র সাহু। ওড়িশি গীত রাতে 8:30 শিল্পী বাড়কৃষ্ণ বেহেরা। আপনার শুনে আজ প্রচার হওয়ার কার্যক্রম কতটি

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ରେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ଼ ସିମେଣ୍ଟ ଉପରେ ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢ଼ି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ଼ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ଼ ସିମେଣ୍ଟ ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ୍। ଲୋକସଙ୍ଗୀତରେ ପ୍ରଚାର

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী এসএমএস টিকু দেইছন্তি পপুন লিপুন মামা সিমুনি জুলি লালি কানহা গোপি গুগুল এবং তাঙ্কর সান ভণী রানিয়া পিতাম্বরপুর জগৎসিংহপুর আপনার সমস্ত শুনবাকে চাইছেন অক্ষয় কুমার মহান্তি কণ্ঠে এই গীতটি আপনার অনুরোধ গীতটি আপনার শুনে দেছু নিজ রচনার গাইছেন অক্ষয় কুমার মহান্তি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী গীতটি গাইছেন অক্ষয় কুমার মহান্তি, গীত রচনা কালীচরণ পটনায়ক।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী এসএমএস টিকু দেইছন্তি সুনীতা পৃষ্ঠে গোপপুর নিশ্চিন্ত কইলে কটকরু কুমার ব্যাপী গাইথিবা ছ খণ্ড কাঠর যে গীতটিকু সুনীতা যাহা অনুরোধ করছন্তি আউ জনে ভুনি মধ্য অনুরোধ করছন্তি, তাঙ্কর নাম হচ্ছে মঞ্জুনানী কেন্দ্রাপড়া টিকনপুরু। আপন মানে গোটিয়ে গীত শুনিবা পাই অনুরোধ করিছন্তি, যাহাকু গাইছন্তি কুমার পাপি এবং গীতটিকু রচনা করিছন্তি অরুণ মন্ত্রী। আপনমানক অনুরোধ গীতটিকু আপনমানক শুনাই দেউছু।

পরবর্তী গীতটি শুনে এসএমএস দিয়েছেন কৈলাস বেহেরা, কামিনী বেহেরা, কন্তল আঠগড়ু। উদিত নারায়ণ কণ্ঠে আপনার এই গীতটি শুনবাকে চাইছেন। গীতটি রচনা করছেন নির্মল নায়ক। আপনার অনুরোধ গীতটি আপনার শুনে দেছি।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। স্বাগত করুছু আপনকু আজির অন্বেষা কার্যক্রমকু।
1: আজির কার্যক্রমরে মু আছি আপনমানকর প্রিয়র উপস্থাপিকা অনন্যা,
0: আউ মু প্রতীক্ষা।
1: আরে প্রতীক্ষা, আজি বি সে ফোনরে ব্যস্ত, কোন করুছু যে?
0: সরি সরি অনন্যা, কিছুটা গ্রোসারি অর্জেন্ট দরকার ছিল তো ঘরে, অর্ডার করুথিলি।
1: অর্জেন্ট আছে তো তুমি এঠারু অর্ডার কোন করুছো? কেতে দিন লাগিব তার কোন কিছু ঠিক ঠিকানা আছে?
0: আরে না না অনন্যা, এবে তো 10 মিনিট রু বি কম সময়, আর সবু আইটেম আছে ঘরে।
1: বাপ রে, এতে জলদি? সতরে আজকাল এই সব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কোন ন করুছি? পূর্বর যে কথা ভাবিবা মধ্যে সহজ নথিলা, সেই সব আজ সম্ভব হেউছি।
0: হ্যাঁ অনন্যা, চিকিৎসা, যোগাযোগ, শিক্ষা, ব্যবসায় প্রত্যেক ক্ষেত্রে অপূর্ব প্রগতি আজ সম্ভব হয়েছে। এই সমস্ত উন্নতি পছরে অছি বিজ্ঞান ও প্রযুক্তির দূরদর্শিতা।
1: একথা ঠিক, বিজ্ঞান আমার স্বপ্নকু আকার দেউছি। কেতে অসম্ভব দেখা যাওতিবা জিনিস আজ বাস্তব মধ্যে হেউছি।
0: আউ জানিছ অনন্যা, এমিতি এক আশ্চর্যজনক উদাহরণ হেউছি 3D প্রিন্টিং।
1: 3D প্রিন্টিং মানে আমি যাহা কল্পনা করু সেটিকে এক বাস্তব আকৃতিরে দেখিপারিবা? এ কোন সতরে সম্ভব?

লক্ষ্য করব যে আমি কেমিতি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে ধ্যান দৌঁচ যে মানসিক সুস্থতা, মানসিক সুস্থতা সেতবে আসব যেত গোটে পরিবেশ সুস্থ রহব, গোটে পরিবেশ সেতবে সুস্থ রহব যেতবে আমার ব্যবস্থিত ভাবে সবু জিনিস রহব, যেমি গোটে শিশুটে পরিবার দেখব যে সবু জিনিস কেমি ব্যবস্থিত রয়েছে, মা এই জিনিস এটি রাখুছি, মা মো জেজেমা কু এমতি সম্মান দৌছি কি জেজেবাপা কু এমতি যত্ন নৌছি, তো সেসব জিনিস গোটে শিশু ভিতরে বি প্রভাব পকাইব, গোটে শিশুকে মানসিক ভাবে সুস্থ করা গোটিয়ে ভাল পরিবেশ বি নিহতি দরকার। আউ গোটে কথা রহিলা আধ্যাত্মর পোষকতা, গোটে শিশুকে হি আধ্যাত্মর পোষকতা আরম্ভর দেইপারিবা, আমি যদি কইবা নাই এটা বড় পিলা মানে বুঝিপারিবে, ছোট পিলা বুঝিবনি, শৈশবরু কিশোর, কিশোরু তরুণ যুবক, এমিতি পিঢ়ি পরে পিঢ়ি এই শিশু হি যাইথায়। তেমন যদি আমি গোটে গছ যেতে লগাউছন্তি আরম্ভরু আমি আঠ দিন পনের দিন পানি দেবানি, তারপরে আমি মাসে পরে পানি দেবা, সে গছ স্ট্রং হবনি মরিযিব, তেণু মানুষ বি সেমতি শিশু থাকা সময়ের হি আমি সেই তার আধ্যাত্মর পোষণ করাইবা, আমি অন্ততঃ সকালে সন্ধ্যা টিকে প্রার্থনা করিবা, শিশুটি আমাকে দেখিব, দেখিলে শিখিব, বাপা মা প্রার্থনা করছেন, ভগবানক উপরে বিশ্বাস রাখুছেন, তো কেহি জনে গোটে তো অদৃশ্য শক্তি অছি এই ভাবনা যদি পরে বুঝু, কিন্তু গোটে সিস্টমরে পড়িবা দরকার, গোটে শিশুটে বর্ষে দি বর্ষ বয়সরু ছোট পিলা মানে বহু বেদ গীতা মনে রাখি পারছেন, কেমিতি সেমান পরিবেশর সেমানে শিখুছেন, তেমন আমার নিহাতি সবু বাপা মা গোটে পরিবার দায়িত্ব রয়েছে যে শিশুবেলে তাকে আধ্যাত্মর বিকাশ, আধ্যাত্মর বিকাশ করাইবা বা তা মন ভিতরে গোটে আধ্যাত্মিক চেতনা দেওয়া যেটা কি তার মনস্থিতি কু সুস্থ রাখব, তেমন সুস্থ শৈশব সেতবে সার্থক হব যেতবে আমি খাদ্যের সুস্থতা রাখবা, শ্রদ্ধার সুস্থতা রাখবা, সংস্কারের সুস্থতা রাখবা, শিক্ষার সুস্থতা রাখবা, আধ্যাত্মরে সুস্থতা রাখবা, এ সবু পরে বি আর গোটিয়ে হচ্ছে আকট, বেড়েবেড়ে আমি স্নেহ কম করতে আকট অধিকা করতে, বেড়েবেড়ে আমি শিশু মানুষ বহু স্নেহ করতে আকট করা ভুলে যাতে, এ সন্তুলন রাখবা আমার নিহতি দরকার, কারণ আমি যদি কেবল স্নেহ করা পিলা তার নিজ মনমুখী কাম করব বা বাপা মা মানবনি কাহক মানবনি, তেমন আমি ভিতরে শ্রদ্ধা রাখিকি শিশু অবস্থার তাকে আমি আকট করা জরুরি, ভাল মন্দ তাকে বুঝাইবা জরুরি, তাকে ভাল কোটা খারাপ কোটা তার প্রভাবে কন হব তার পরিণাম কন হব সেই বিষয়ে বি আমি শিশুকে জ্ঞান দেওয়া জরুরি, তো সেই আকটর পোষণ বি গোটে সুস্থ শিশু বা শৈশবক নিহতি ভাবে গোটে প্রগতিশীল জীবন দেইপার, বহু ক্ষেত্রের বহু কিছু কারণ আছে গোটে শিশুকে সুস্থ শৈশব দেওয়া, কিন্তু মু ভাবুছি গোটে পরিবার হচ্ছে গোটে শিশু পাই প্রথম বিদ্যালয়, মাতা পিতা ভাল পাইবা আদর শৃঙ্খলা মার্গদর্শন শিশুর চরিত্র গঠনের মুখ্য ভূমিকা নির্বাহ করব। আমার মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান দিয়েছেন শিশু মানক পাখর হি আমার বিকশিত ভারতর মূলদুয়া পড়ে, তো আমি যদি আমার শিশুকে গোটে সুস্থ শৈশব যদি সুরক্ষিত হয়ে পার তাহলে এই দেশ সুরক্ষিত হয়ে পার, এই দেশ হি শিশু মানক হাতের অছি, এই শিশু মানে হি এই দেশের ভবিষ্যৎ, তেমন প্রধানমন্ত্রী আহ্বান ক্রমে তো মু নিশ্চয় ভাবে কহবি গোটে প্রগতিশীল সমাজ সেতবে গড়ি উঠব যেতবে এটি শিশু মানে সুরক্ষিত শিক্ষিত সুস্থ সংস্কারিত হয়ে রইপারে, শিশু মানে অধিকার স্বাস্থ্য শিক্ষা কু সর্বাধিক গুরুত্ব দেওয়া আমার সমস্ত কর্তব্য হওয়া উচিত, আমি গোটে সুস্থ শৈশব কেবল জন শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নুহে বরং গোটে সুন্দর সভ্য প্রগতিশীল সমাজের দৃঢ় মূল ভিত্তি, আজ আমি শিশু মানুষ যে পরিবেশ গড়া আসন্তকালে সেই পরিবেশ আমার সমাজ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করব, তেমন প্রধানমন্ত্রী যা কিন্তু তাঁর আহ্বান ক্রমে প্রত্যেক শিশুর হস্ত স্বপ্ন সুরক্ষিত স্বাস্থ্যকে সুনিশ্চিত করে এক প্রগতিশীল সমাজ গড়ার সমস্ত সংকল্প নেওয়া উচিত, এবং শিশু মানুষ হি আমি শ্রদ্ধার বন্ধনে বাঁধি তাঁর নৈতিকতা মূল্যবোধ দিয়ে তাঁর বিচারক আহরি দৃঢ় করে যেমি সে শিশুর হি পিলা মানে বড় হুম সেমানে চাকরি পছরে গোড়াইবা সবুবেলে এবং হতাশ হয়ে যা এসব নহেকি জীবনকে সব ক্ষেত্রে সুন্দর ভাবিবা জরুরি, জনে শিশু যদি চিত্র প্রতি তার আগ্রহ রয়েছে সে গোটে সুন্দর চিত্রকর হয়ে পার, যদি জনে বালুকা শিল্পী প্রতি আগ্রহ রাখছে সে সুন্দর বালুকা শিল্পী হয়ে পার, যদি জনে ভালো গীত গাউছে সে গোটে ভালো গায়ক বি হয়ে পার, তেমন শিশু থাকবেলু হি আরম্ভর গোটে তুলসী দুই পত্রর আসলা ভালো যেমনি তার শৈশবর হি জনা পড়ে যায় গোটে পিলার রুচি কোথায় রয়েছে, আর বাপা মাঙ্কর কর্তব্য কেবল সার্টিফিকেট রে শিক্ষা নথায় সবু দিগারে শিশুকে সে প্রোৎসাহিত করে তাকে আগুক বড়।
ବଢେଇ ନେବା ଉଚିତ। ଶିଶୁର ହାତ ଧରି ତାକୁ ଶିଶୁର କିଶୋର କିଶୋରରୁ ଯୁବକ ତାର ସାଂସାରିକ ଜୀବନ ପର୍ଯ୍ୟନ୍ତ ବାପା ମା ହାତ ଧରି ପଢେଇ ନେବା ଉଚିତ ଆଉ ଯଥେଷ୍ଟ ସମୟ ଦେବା ଉଚିତ। ତେଣୁ ସେଥିପାଇଁ ତ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ କହିବି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ଯାହା ଆହ୍ୱାନ ରହିଛି ତାକୁ ଆମେ ସମସ୍ତେ ସଂକଳ୍ପ ନେବା କି ଆମ ଶିଶୁମାନଙ୍କୁ ଆମେ ଆମ ଦେଶର କେମିତି ପ୍ରଗତିଶୀଳ ପଥରେ ଆଗେଇ

0: উন্মোচিত হয়েছে। এই অবসরের জেলাপাল মনোজ সত্যবান মহাজন প্রত্যেক ঝিউঙ্ পাখে সরকারি যোজনার সুবিধা পৌঁছাইবা উপরে গুরুত্ব দিয়েছিলেন। কোরাপুট সদ্ভাবনা সভাগৃহে সাংবিধানিক ধারা 275 ক অধীনরে জেলাস্তরীয় পঞ্চবর্ষীয় পরিপ্রেক্ষী যোজনা ও তদারক কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শিক্ষা, কৃষি, জীবিকা ও রাস্তা সংযোগীকরণক প্রাথমিকতা দিয়ে আগামী পাঁচ আর্থিক বর্ষ পাই বিভিন্ন প্রকল্প অনুমোদন করা বিদ্যালয়ের পানীয় জল, পরিমল ও অন্যান্য মৌলিক সুবিধা সুনিশ্চিত করা নিষ্পত্তি হয়েছে। জিল্লা হালচাল আজ এতিকি, আসন্তাকালে জিল্লা হালচাল শুনিবে মালকানগিরি জিল্লা সম্পর্কে।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা, এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহ বায়ুমণ্ডলর অঙ্গারকাম্ল হ্রাস করা, সোলার স্থাপন করা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা, সবুজ শক্তি উৎপাদনক প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজ হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টঙ্কা পর্যন্ত সবসিডি পাঁন্তু।
3: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: প্রচার করছু কার্যক্রম কৃষি সংসার।

আজি নিধাই বড় দাণ্ড তোর অছি সাক্ষী আহে চপাকি আহে চপাকি আহে চপাকি আহে চপাকি।

কেউ দোষ দেখি তো সিংহ দরজা অছি সাক্ষী আহে চকাতি আহে চকাতি আহে চকাতি আহে চকাতি।

0: তুমি মনে পড়ে বন্ধু পাহান্তি সকালে
1: তুমি মনে পড়ে সাথী অলসি সঞ্জরে
0: তুমি মনে পড়ে মিত নিচ্ছাটিয়া খরাবেলে
1: তুমি মনে পড়ে প্রিয় শীতল জ্যোৎস্নারে।

0: তেবে বন্ধু এমতি সুন্দর ভাবনা আউ সুন্দর চেতনার আরম্ভ করিবা আপনক সহিত মধুর আলাপ আউ মনছুয় গীতর যুগলবন্দি মো পছন্দ।
1: শুণ শুণ শুণ গাঁ হেউ বা সহর ওড়িশাবাসীঙ্କ ପାଇଁ খুশির খবর।
2: কଣ কହୁନୁ,
1: ছাତରେ ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲାଗିବ, 1,38,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ବି ମିଳିବ,
2: ଆଉ ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍
1: ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ସଞ୍ଚୟର ନୂଆ ସମ୍ଭାବନା ଆଣିଛି ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ମାଗଣା ବିଜୁଳି ଯୋଜନା।
3: କମ୍ ସମୟରେ ଅଧିକ ଫାଇଦା, ମାତ୍ର ଗୋଟିଏ କ୍ଲିକ୍ରେ ବଢିଆ
4: অজনা লিঙ্ক উপরে ক্লিক করন্তু নাহি। আরবিআই কহে
5: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: দেখিনবা কি অছন্তি আমা সাথী আমা পাখারে পুনি ফোন কল রে।

0: আচ্ছা ভাই, তুই নটিয়াকু দেখিছু?
1: হ্যাঁ,
0: সে কোন মুড়ি পুরি দেখিছু?
1: আরে মোটে নুয়ে রে ভাই, তু গোড়া সে কইলা কোলা, তু পতলা সে ফলা ডোল ডাউলু, তোতে দেখিলে মনে স্নেহ আপে আপে আসিব, কিন্তু নটিয়ার কুচ্ছিত রূপ দেখিলে সাধু সন্ন্যাসীক মনরে বি ঘৃণা পুরি উঠিব, বুঝিলু? বিশ্বাস করিবুনি ভাই, নটিয়া হি সেই একমাত্র কুচ্ছিত জীব যা বুড়ি তার সৌন্দর্য কেরাতে জহাঞ্জলি দিয়ে ভালো পাওয়া।
2: চা কেতে পয়সা হল?
1: থাও থাও, মুদেবি। আরে আরে, মো না লেখি দে।
3: আমি তো সপ্তাহ হল আসলে, তুমি উমাদেবী তো দেখা দর্শন না?
0: মুবি তো আশ্চর্য হচ্ছে রমা, তমুক সব আনিবা পরঠু মু তাঙ্ক দেখা পাইনি। তুমি গোটে কাম করিব।
3: কোন?
0: তুমি কালি উপরে পড়ি টিকে তাঙ্ক ঘরকু যা।
3: আজি তো যাবি বলে মন করতিলি।
0: গলনি?
3: দরজা খটখট কলি, কেই খুললেনি।
0: কো দরজা?
3: এই ঘর ভিতরে এই যে মজি কবাট।
0: জবাব বি কেই দিলেনি?
3: তাঙ্কর সেই বুড়িটা কোনটা নাটা?
0: রামা মা।
3: হ্যাঁ, সে কইলা মা মনা করছেন কবাট খুলিবাকু।
0: বড় আশ্চর্য কথা।
3: কোন?
0: গাঁকু যিবা আগর 15 দিন কাল এঠি কুটে রইলি। তাঙ্ক পট দাঁড দরজা দি যাস করতিলি। ঘর ভিতরে এই মজি কবাটটা সেতেবেলে দিনরাতি খোলা রহুতলা। এপটে বাহারকু গোটে বাট আছে বলি মু জানিনথিলি। আউ তমুকু সব গাঁ নিয়ে আসিবা পরে পরে রামা মা হাতরে সে এপট দরজার চাবিটা পঠাই দেলে। ভুলরে বি দেখা কলেনি টিকে। মু তো কিছু বুঝি পারুনি।
3: মু কইবি?
0: কোন?
3: তুমি বোধে সেতেবেলে স্বপ্ন দেখতিল।
0: বিশ্বাস কর রমা, এটি একুটিয়া থিলা বেলে দিনরাতি সে মোরি আসিবা বাটকু চাই বসুথিলে। রোজ চারিবেলা 25 প্রকার রাঁধি খুয়াউথিলে। এমিতিকা চর্চা তো মু নুয়া নুয়া তম ঘর বি পাইনি।
3: তবে আমাকে আনলো কাইকি এটিকে? একা একা রইলনি? উমা দেবী তোমাকে রাজু সুখরে রাখি থাকে।
0: আরে আরে, এ শুন, তুমি রাগুছ কাইকি রমা? এ রমা শুন, ওয়া কান মুড়ি কুচি, আউ এমিতিকা কথা কেবে কইবিনি। বস।
3: কোন কু?
0: মু বাহারছি অফিস কি। তুমি আজ আউথরে চেষ্টা করো টিকে সেপটকু যিবাকু।
3: দেখি।
0: বজার রো যদি কোন আসিবার আছে মতে কো, অফিস পর্যন্ত নিয়ে আসবি।
3: মু সব সজড়া সজড়ি করি সারে সন্ধ্যাকু কহিবি। হ্যাঁ, টুনার স্কুল কথা বুঝি আসিবা।
0: ও
4: আলো এ বহু।
3: কোন বহু?
4: আজি পরা দুয়াদশী।
3: হ্যাঁ বউ।
4: অরুয়া চাউল মুঠে মো পাই পকিছু তো?
3: অরুয়া চাউল তো ঘরে নাহি, মু পরটা দিখন কর দউছি, আজি কো চলেই দিও। পুয়া অফিস রু আসন্তু অরুয়া চাউল আনিবা কইব।
4: কাইকি তু কোন জানিনু দুয়াদশী দিন মু অরুয়া খাইবলি?
3: বিদেশ জাগারে সব সুবিধা এড়ে চঞ্চল কেমতি করি হব কইল বউ? পুনি তাঙ্কর তো অফিস বেল হই গলা বলি সে তরবরে বাহিরি গলে।
4: সাই পড়িসা কাহাকুর যাই গন্ডে মাগি আন তাহলে?
3: এঠি মু কাহাকু জানে যে মাগিবাকু যিবি বউ?
4: হ্যাঁ লো বউ, মু কোন জানেনি, মো মিল পাতা দিন হেলে মো কথা বুঝিবি। আউ তুমি কো বউ কো স্বর্গ কো নব, সবু মো কপাল দোষ লো, কপাল দোষ নহলে ইমিতি কা মিলি পর হাত কাহি কি ধরি থান্তি?
5: কাহি কি মন খারাপ করুছ বুড়ি মা? বাপা নকলে নাই, মু তো আছি, বড় হই যাই দেখিবু, ঘরে দড়িটাই বাঁধি দেবি যে দিন রাতি বসি ঝুলু থিবু।
4: কোন কহিলা ছতরা টকা? দড়ি বাঁধুবু মো পাই নুহে? বাপ তো মুঠো অরুয়া চাল দেই পারুনি, ইয়ে পুনি মতে বসে দড়ি রে ঝুলাইব। বাঁশ গুণ রে বাঁশ গুণ, এ ঘর কথা যদি আম ঘরে টিকে আগুরু জানি থান্তে বাহাগর আগুরু, তবে কোন মো বাপা বউ মতে কোন ভসাই দেই থান্তে।
3: বউ গলা কথা উঠে আউ লাভ কর, মু পরটা দিখন করে দউছি, আজি কো চলেই দিও।
4: না মু খাইবিনি, পুয়া আসু মু তাকু পচারিবি, কোন এই সুখ দব বলি সে মতে এটিকে আনিথিলা।
3: বউ তুমি গোড় ধরছি আস, মু পরটা দিখন করে দউছি খাই দিও। শহর বাজার জায়গা এটি আমার কিয়ে অছি যে আসু আসু সব সুবিধা করে দেব।
4: তাহলে মতে কাই কি আইলা গান?
3: তু নি হব সাই পড়িসা শুনলে কোন ভাববি? এটি
4: ভাবু যে যা ভাবিব, মু কোন কার খাই না ধারে।
6: চুপ কর, কাই কি পাটি করছ? এসব পাটি তুমি মোর পছন্দ নহে, এইটা তোমার গান নহে বুঝিল। বিনোদ বাবু আসিলে কহিব মো সাঙ্গে দেখা করিবে। আউ তোমাকে বি ঝিও কহি রখিলি, পিলা ছুঁকু আকট করে রখিব।
3: হ্যাঁ আপন বসন্তু।
6: না বসিবাকু বেলা নাই মোর, তেনে কাম আছে।
4: সেইটা কি আমাকে কহিব মা? হক টঙ্কা দেই মো পু ঘর ভাড়া নেইছি, আসু আজি বিনু, আজি তার দিন কি মোর দিন?
3: থাও বউ পাটি করনি আস, মু যাউছি বাজারু অরুয়া চাউল পছে কিনে আনিবি।
4: কোন কইলু? কোন কইলু? তু যিবু বাজারকু? এ ঘর র বহু পুড়ি বাজারকু যাই চাউল কিনিব? লাজ সরম নাই কিলো তোতে? তু যা ঘরে খাই পি শইবু, মু এইতি এমতি বসি রইলি পুয়া আসিবা যায়, হেইতি কানিরা গন্ঠি পকাইলি দেখ, আজি সবু

0: শ্রীবিনোদ বাবু কহন্তে, এই সমস্ত সম্পত্তির মালিক কেবল তাঙ্কর পুত্র শ্রী শ্রীনিবাস মহাপাত্র হেবে। তাঙ্কর অন্য কোনসি সন্তান এথিরে ভাগিদার হই পারিবে নাহি। তৃতীয়ত, শ্রী বিনোদ বাবু জীবনর যে কোনসি অবস্থারে এহাকু বিক্রি করতে করি পারিবে নাহি। স্বাক্ষর উমা দেবী।
1: ওকিল বাবু সম্পত্তির কাগজপত্র সব দেলে?
2: হ্যাঁ।
1: কোউটি রাখলে সেগুলা?
2: ব্যাংক রে।
1: এতে সম্পত্তি সে তোমাকে কাহিকি দেই গলে যে?
2: সে রহস্য ভেদ করি হবনি রমা।
1: তাঁকর কোন কেহি নাহান্তি?
2: থিলে আউ কোন সেমতি কা উইলটা করে থাকতে?
1: ঘর ভাড়া সব এথর কি আদায় করিব?
2: আমি
1: ভড়াটিয়া জানলেন তো?
2: হুম। নবগণ বাবু সমস্ত লিখি জানি দি সারলেনি।
1: সব চাবি কাঠি তুমি পাইলনি?
2: হ্যাঁ।
1: তাঁকর সেই চোরা ঘর চাবি? হ্যাঁ।
2: সেইটা তো মলা বেড়ে তাঁকর হাত মুঠার থিলা, মু কাড়ি রাখিলি।
1: সে ঘরে কোন আছে?
2: মু খুলিনি কি ঘরটা, মো জীবদশারে বি খুলিবিনি বলি স্থির করছি। পুয় যেতেবেলে মালিক হব সে খুলি দেখিব। কো কো বোঝ
1: তোম ইচ্ছা?
2: হো শুন, মো অফিস যাচ্ছি, দেখ ভুলরে বি সে ঘর তুমি খুলিবনি।
1: এই চাবিটা হব বোধে। এই চাবি নেথাটা পাই সেদিন পুও মোর কেতে মাড় খাইলা। হেলে আজি তো আমি এ ঘরের মালিক, ইয়ে মতে বারণ করছেন এ ঘরটা খোলিবাকু। কিন্তু কাহিকি খোলিলে ক্ষতি কন? চটিবা সোনা রূপা কিছু থিব সেসব তো আমার, আম জিনিস আমি ভোগিব, এতে ডর কাহিকি? কন যে মু ইয়াকু কহিবি, সিয়ে হয়তো ভাবুছেন তা ভিতরে সাপ থিব থিলি থিব। মু তো ঘরের জিনিসপত্র ছুঁইবিনি, দুয়ার খোলি খালি দেখিবি কোন এমতি রত্ন আছে তা ভিতরে। বো নাহাতে ঘরে, টুনা বি স্কুল কু যাইছে, এই হচ্ছে ঠিক বেড়। ইয়ে আসিবা আগরু ঘর খোলি মু সবু দেখি নিথিবি।
2: রমা, রমা, সে কোন করছ? সে ঘর তুমি খুলছ কাই?
1: না, মু মানে মু আর সম্ভালি পারলিনি, এ ঘরে কোন আছে দেখিবাকু ভারি ইচ্ছা হলা।
2: কোন কল কহিল? উমা দেবী তাঙ্ক জীবদশারে আউ কাহাকু এ ঘর চাবি দেই নথিলে, এমিতি কি টুনু চাবিটা নেই গলা বলি সে হিতা হিত জ্ঞান ভুলি তাকু পিটিলে, সেইতি পাই আমো জীবনরে এ ঘর খোলা হবনি বলি মু কহিতিলি। অথচ
1: মোর ভুল হইছি, তুমি আউ রাগনি মো, চালো দেখিবা ভিতরে কোন আছে।
2: হ খোল তো সারলনি আউ রাগিলা হব কোন, আস।
3: এই তো গোটে পুরুণা দিজনিয়া পদঙ্ক উপরে সেজ করুছি।
2: এনে দেখ এই পুরুণা আলেনারে সোনা বোতাম সহ সে সিল্ক পঞ্জাবি আউ এ ধুতি।
3: এঠি কি আস দেখিব
2: কোন
3: রূপা ফ্রেম রে বন্ধা তোমার এই ফটো?
2: এইটা মো ফটো?
1: ভাল করে দেখ,
2: এইটা তো কো মান্ধাতা আমার, এ মো ফটো নয়।
1: কিন্তু ঠিক তোমারই পরি দিশছি। টঙ্কা সোনা বোধে পোতা হয়েছে মাটি তলে।
2: এই তো ঘর খোলা কিছু দরকার নেই, টুনু বড় হলে সেই তার যা করিব।
4: আলো বহু, হে ঘর কোন মেলা হয়েছি? আরে বিন তু বি অছ, সে কা ফটো দেখি দেখি। আরে ই তো তো বাপাঙ্কর পিলাবেলার ফটো। জানিলু বহু, বিনু বাপা সিনা বসন্তরে গোটে আখি ফুটি যাবার কদর্য দিছিলে, নহলে আমো বাহাগর বেলে সে দেখিবাকু ভারি সুন্দর থিলে। সেতেবেলে তাঙ্কু থরে চাহি দেখিলে আখি ফেরাই নেবাকু পরা মন হবনি। দেখুনু এ ফটোরে কেমিতি রজা পু পরি দিশছন্তি, আউ মো বিনুর মুহ তো ঠিক তাঙ্করি পরি, খালি যা বিনুটা টিকিয়ে ধরিয়া। হেলে এইটা তো কোউটু পাইলু?
2: বাপাঙ্কর জনে বন্ধুঙ্ক পাখরু, মো পাখে বাপাঙ্ক পিলাবেল ফটো নথিলা তো।
4: আরে ই কাহা পঞ্জাবি দেখে দেখে?
2: মোর বউ।
4: তোর?
2: হ্যাঁ।
4: তোর সিলে কি পঞ্জাবি মু তো কেবে দেখিনি।
2: এবে পড়া করছি গোটে।
4: বুঝিলু বিনু, তো বাবা বি ঠিক এমিতিয়া পঞ্জাবিটা পিন্ধে বাহাবাকু যাইথিলে মতে, আউ সে যেতেবেলে বসন্তরে পড়ে গাঁরু পড়াইলে এঠু, সেতেবেলে ধোবা আমঘরু মিলিথিবা সোনা বোতাম সহ পঞ্জাবিটা মাড়ি বসিলা। আরে টুনা টুনটুন!

0: শুনিলে তো বঙ্ক কথা। কোন কিছু বুঝিল
1: এতে? না বুঝিবার আর কোন রইলা, কথাটা পরিষ্কার হয়ে গেল।
0: কোন
1: বাহাঘর আগরু বাপাঙ্কর হইতো সেমিতি কিছু সম্পর্ক থিলা এই উমাদেবীঙ্ক সঙ্গে। মতে দেখিবা পরে সে হইতো তাঙ্কো হজিলা অতীতকু সাউঁটি ধরি রখিবাকু চাহুথিলে, সেইথিপাইঁ তাঙ্কর মো প্রতি এতে স্নেহ এতে আদর, সেইথিপাইঁ সে মোনার সবু সম্পত্তি উইল করি যাইছন্তি।
0: কিন্তু তুমি বউঙ্কু মিছ কাহিঁকি কইলো যে?
1: এ বয়সরে সত কই তা মনের কষ্ট দেই লাভ কোন রমা। ঘরটা তালা পকাই দিও।

0: তিনিটা কলেজ রে
1: ব্যস্ত হও না
0: ফিজ তো দেখো
2: এ কোন খবর কোন হলো
1: ফিজ রো টেনশন
2: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে রাস্তা ক্লিয়ার ব্যাংক রু আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব যেউথিরে 4 লক্ষ টাকা পর্যন্ত নো কোলাটেরাল
0: সিএ কোঠি
2: মিঠা আরবিআই কহে
3: কর সঠিক আরম্ভ হুয়া ফাইন্যান্সিয়ালি স্মার্ট
4: ওয়ার্ক ফ্রম হোম হাই স্যালারি মাত্র গোটিয়ে ক্লিক রে আরে বাহ
3: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
5: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
6: অভুলা গীতরে শুনন্তু প্রথমে প্রণব কিশোর পটনায়ক কণ্ঠরে ইয়েটি শিল্পীঙ্ক কণ্ঠরে গুরুকৃষ্ণ গোস্বামীঙ্କ রচনা

আরে বুঝিলু, হস্তিনারে গোটিয়ে শিব মন্দির থাকে, কুন্তী গান্ধারী প্রতিদিন সেবা করতে, কিন্তু প্রাত সময় প্রতিদিন কুন্তী আগ পূজা করতে বুঝলু। সদাবেলে শিবঙ্কু ভক্তি লাগিথান্তি, কেমিতি লেখুছন্তি গায়ক রত্ন কুরা প্রসাদ দাস।